ঘর হোস ইয়া অফিস, হোটেল হোস ইয়া রেস্টুরেন্ট, চিটোরা ভরপর্দো ইন্টারনেট সেবা, পোখরা ইন্টারনেট, পোখরাকো ব্র্যান্ড, 25 বর্ষকো বিশ্বাস, গতি অপার, 1 GBPS সম্মকা প্যাকেজকো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোস ইয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাইকো সাথমা, হিজো আজ ভোলি হামী ছাউ তপাইকো বাটোমা, চিটো ভরপর্দো সুলভ র সহজ, পোখরা ইন্টারনেট তপাইকো পহিলো রোজাই।